0: गिलास तुम कुफा भी
1: इति रेसका ना सिफुक्तान 15 सिफुक्तान दिया आउका जो तो ना रोम बांझा बता आउका जो तेन रीन फदीना सुल्तेना ने निफुतने हुआ आर्या तेना तुपना रेक्टे निफुतने हुआ मिला सुल्तेना तेना मा सुल्तेना न्यूले निफुतने ने आर मिला अतो चिकावे पतार के तेना मातार के लिखेन वो का न्यूला ये निफुतने ने आउका चे अनाउन फनाउन देवालु या ना रेव ये फाउला ना चांगा देवालु हुआ De indro mbola ho averina ireo ihany izany hoe tsisy mihitsy izany lay fanavaozana tsisy lay fandovana raha zany zavatra izany no mbola ataonareo mampalahelo a mampalahelo satria tsy misy mijely tsony ny olona anyeny fotony eny fa zary atao ahotendrena indray lay sefokotany nefany isan'ny toloma antsika isan'ny toloman'ny olona ary isan'ny joloan'ny olona ny fandefasana an'izany fifidianana sefokotany zany azadinontsika fa izany sefokotany zany dia manana andraikitra goavana sy lehibe eto amin'ny tany sy ny firenena ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika satria izany sefokotany zany a no mampiditra ny olona ao anatin'ny lesim-pifidianana izany sefokotany zany no mikirakira tanteraka an'io lesim-pifidianana io mizala tanteraka andreny ataontsika hoe carte d'électeur ireny zay asorony tao afaka zay ampidiriny ao na tsy ao ary tafiditra ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika izany sefokotany zany azadino ihany ko fa manana andraikitra lehibe sy goavana izany sefokotany zany eo amin'ny fampandrosoanay fotony io
0: Sotra tombokolahy, sotra tombokovavy.